শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 13ই অক্টোবর মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, উত্তর কোরিয়া সোমবার সকালে অন্তত 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কোইয়ারি তাকাশি জানান, উত্তর কোরিয়া দেশটির অভ্যন্তর ভাগ থেকে উত্তর পূর্ব এবং পূর্ব দিকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করেছে এবং ধারণা করা হচ্ছে যে সেগুলো দেশটির পূর্ব উপকূলের নিকটবর্তী জলসীমা ও জাপান সাগরে গিয়ে পড়েছে। তিনি বলেন, সকাল 9:19 দিকে নিক্ষেপ করা প্রথম ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ প্রায় 20 কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রায় 220 কিলোমিটার পথ অতিক্রম করে। কোইয়ারি বলেছেন, ধারণা করা হচ্ছে দ্বিতীয়টি সকাল 9:36 দিকে উৎক্ষেপণের পর সর্বোচ্চ প্রায় 70 কিলোমিটার উচ্চতায় পৌঁছায় এবং 910 কিলোমিটারও বেশি পথ পাড়ি দিয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি অনিয়মিত গতিপথে উড়ে যাওয়ার সম্ভাবনা সহ বিষয়টি জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশ্লেষণ করে দেখছে। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের ভূখণ্ড বা দেশটির একান্ত অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করেছে কিনা তা নিশ্চিত করা যায়নি। বিমান বা জাহাজের কোনো ক্ষয়ক্ষতির খবরও নিশ্চিত করা যায়নি বলে তিনি আরও উল্লেখ করেন। কোইয়ারি বলেছেন, উপর্যুপরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সহ উত্তর কোরিয়ার ধারাবাহিক কর্মকাণ্ড জাপান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি বলেন, এগুলো জাপানের নাগরিকদের নিরাপত্তার জন্য একটি গুরুতর বিষয়। তিনি ব্যাখ্যা করেছেন যে জাপান চীনের বেইজিংয়ে অবস্থিত তার দূতাবাসের মাধ্যমে উত্তর কোরিয়ার কাছে প্রতিবাদ দাখিল করেছে এবং দেশটির সর্বশেষ পদক্ষেপের নিন্দা করেছে। সৌদি আরবের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে 2 দিনের মধ্যে দ্বিতীয় হামলায় 1 জন নিহত ও 11 জন আহত হয়েছেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। রবিবারের এই হামলাটি আগের দিন একই বিমানবন্দরে হওয়া অন্য একটি হামলার পর চালানো হলো, যে ঘটনায় কর্তৃপক্ষ জানিয়েছে যে 12 জন নিহত এবং 300 জনেরও বেশি আহত হন। হুতিরা রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারা রিয়াদের বিমানবন্দরে হামলা চালিয়েছে। হুতিরা জানিয়েছে, তারা সৌদি আরবের আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রমালিকানাধীন একটি তেল কোম্পানির স্থাপনা লক্ষ্য করেও হামলা চালিয়েছে।

পবিত্র নগরী মক্কা ও মদিনার বিমানবন্দর এবং আকাশসীমা বাদে সৌদি আরবের অন্যান্য অঞ্চলের ফ্লাইটগুলো নিরাপদ নয় বলে তারা সতর্ক করে দিয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। ট্রাম্প রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অবিলম্বে কার্যকর, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে একটি জ্বালানি যুদ্ধবিরতি ঘোষণা করা হল। উভয় পক্ষই সম্মত হয়েছে, কেউ এটি অমান্য করবেন না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন গণমাধ্যমকে বলেছেন যে এই ঘোষণাটি তার কাছে সম্পূর্ণ নতুন একটি খবর ছিল। রবিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো থেকে বিরত থাকতে প্রস্তুত ইউক্রেন, এবং আমরা রাশিয়ার কাছ থেকেও একই প্রস্তুতির প্রত্যাশা করি। তিনি বলেন, জ্বালানি যুদ্ধবিরতি বাস্তবে পরিণত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। জেলেনস্কি আরও বলেন যে দুর্ভাগ্যবশত সারাদিন ধরে ইউক্রেনের আকাশ রুশ ড্রোনে ছেয়ে গেছে এবং খার্কিভে জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালানো হয়েছে। রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা চালানো হলে ডিজেলের মারাত্মক ঘাটতি দেখা দেবে উল্লেখ করে ইউক্রেনের প্রতি এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আসছেন ট্রাম্প। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরুর এক বছর পরেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন এবং রবিবার ইসরায়েলি গুলিতে এক গর্ভবতী নারী সহ অপর আটজন আহত হয়েছেন। দুই বছর ধরে চলা লড়াইয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটি শান্তি পরিকল্পনার আওতায় গত বছর 10ই অক্টোবর একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয়। তবে হামাস চুক্তি লঙ্ঘন করে নিজেদের সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছে বলে দাবি জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী মাঝে মাঝেই হামলা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকার স্বাস্থ্য কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে যে গত 24 ঘন্টায় 7 জন নিহত হন, ফলে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,488 জনে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে 450 জনেরও বেশি নারী ও শিশু। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনেছে, তবে এখনও নিরাপত্তা বা পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করতে পারেনি। তিনি শান্তি পরিকল্পনায় অগ্রগতি সাধনের জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে হামাসকে নিরস্ত্র করা এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। তবে এই পদক্ষেপগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়ে গেছে, যার ফলে অগ্রগতির পূর্বাভাস দেওয়া কঠিন। নেপালে আরও একটি ভয়াবহ আকস্মিক বন্যায় 5 জন নিখোঁজ হয়েছেন। নেপালের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। সেনাবাহিনী জানিয়েছে, ভূমিধসের ফলে মাটি ও বালি জমে একটি নদী অবরুদ্ধ করার পর রবিবার গোর্খা জেলার কেন্দ্রীয় অংশে কাদাধসের ঘটনা ঘটেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের ফুটেজে দেখা গেছে, পাহাড় বেষ্টিত একটি উপত্যকার মধ্য দিয়ে ঘোলা নদীর জল প্রবল বেগে বয়ে যাচ্ছে, যার ফলে নিকটবর্তী বাসিন্দারা উঁচু স্থানে সরে যেতে বাধ্য হচ্ছেন। নেপালি কর্তৃপক্ষ নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানায়, প্রায় 40টি বাড়ি ও বেশ কয়েকটি সেতু ভেসে গেছে এবং একটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনারা এ পর্যন্ত 40 জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে।
1: এনএসকে ওয়াল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: কোনিচুয়া, এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস।
1: আর আমি হিরক খান। আসুন একসঙ্গে ঘুরে আসি জাপানি শেখার আনন্দময় ভুবন থেকে।
0: আজ 33তম পাঠে আমরা শিখব কোনো কিছুর জন্য কতটা সময় লাগবে তা জাপানিতে জিজ্ঞেস করার উপায়।
1: কাইতো আর তার বন্ধু মায়ে পৌঁছেছে মিয়ে জেলায় অবস্থিত নিনজা মিউজিয়ামে। শুরিকেন ছুড়ে মারার অভিজ্ঞতা লাভের জন্য তারা লাইনে দাঁড়ালো। শুরিকেন হলো নিনজাদের ব্যবহৃত ক্ষুদ্র একটি অস্ত্র। সাধারণত এটি ইস্পাতের ধারালো ফলাযুক্ত তারকাকৃতির ছুরির মতো হয়ে থাকে।
0: সবার আগে চলুন শুনি 33তম পাঠের স্কিট।
2: দোনো কুরাই মাচমাসু কা?
3: 15 分くらいです。
2: わかりました。
4: すごい、本物の手裏剣だ。
3: あの的に投げてください。
4: えい。ああ、落ちちゃった。
0: এবার সংলাপগুলোর অর্থ জানা যাক।
1: মাইক সেখানে কর্মীর কাছে জানতে চাইল লাইন ধরে শুরিকেন ছুড়ে মারার আগে কতক্ষণ অপেক্ষা করতে হবে।
0: কতক্ষণ অপেক্ষা করতে হবে?
1: কর্মী উত্তর দিলেন
0: 15 মিনিটের মতো।
1: মাইক বলে
2: ঠিক
0: আছে।
1: অপেক্ষার পর তাদের পালা এলো। প্রথমবারের মতো হাতের নাগালে শুরিকেন পেয়ে শিহরিত কাইতো।
0: দারুন, এ তো দেখছি সত্যিকারের শুরিকেন।
1: কি করতে হবে তা দুজনকে বুঝিয়ে দিয়ে কর্মী বললেন,
3: আনামাতোনি নাগেতে কুদাসাই,
0: ওই টার্গেট বা লক্ষ্য বরাবর ছুড়ে মারুন।
1: মাইক তার শুরিকেন ছুড়ল।
0: এই ছুড়ে দিলাম। পড়ে গেল।
1: কয়েক মিটার দূরে থাকা লক্ষ্য ভেদ করে শুরিকেন মারতে পারা মাইকের প্রত্যাশার চেয়েও কঠিন ছিল। তার ছুড়ে মারা শুরিকেন লক্ষ্যে পৌঁছতে পারেনি, মাটিতে পড়ে গেছে।
0: আজকের মূল বাক্য হল কতক্ষণ অপেক্ষা করতে হয় বা হবে। এই কথাটি দিয়ে জিজ্ঞেস করতে পারবেন কোনো কাজ করতে গিয়ে কতক্ষণ অপেক্ষা করতে হতে পারে। বাক্যটির অর্থ খেয়াল করুন। এই প্রশ্নবাচক কথাটির মানে হল কতক্ষণ বা কতটা সময়, আর কথাটির মধ্যে আছে অপেক্ষা করা বা ক্রিয়াপদের মাস রূপ এবং তারপরে আছে পার্টিকেল কা, যেটি বাক্যের শেষে জুড়ে দিলে বাক্যটি প্রশ্ন হয়ে যায়। তাহলে পুরো কথাটির আক্ষরিক অর্থ কতক্ষণ অপেক্ষা করব, তবে এই স্কিটের প্রেক্ষিত অনুযায়ী বলতে পারি কতক্ষণ অপেক্ষা করতে হবে বা কতক্ষণ লাগবে। আজকের পয়েন্ট হলো কতক্ষণ লাগবে তা জিজ্ঞেস করা। এক্ষেত্রে ব্যবহার করুন প্রশ্নবাচক শব্দ
5: দোনোকুরাই,
0: যার অর্থ কতটা সময়, দূরত্ব বা পরিমাণ।
1: কাজেই কতটা সময় অপেক্ষা করতে হবে জানতে চাইলে অপেক্ষা করা অর্থাৎ মাতসু ক্রিয়াপদ ব্যবহার করে বলতে হবে দোনো কুরাই মাচিমাসু কা। বন্ধুরা এবার শুনে শুনে বলুন।
0: এবার অপেক্ষা নিয়ে একটি নমুনা সংলাপ। এক ব্যক্তি ট্যাক্সিতে করে এয়ারপোর্ট যাচ্ছেন। রাস্তায় ভীষণ জ্যাম। তিনি চালককে জিজ্ঞেস করলেন,
6: সুমিমাসে, আতো দোনো কুরাই কাকারিমাসু কা? 20 ফুন কুরাই দেসু।
0: অর্থটাও জেনে নিই এবার।
6: সুমিমাসে, আতো দোনো কুরাই কাকারিমাসু কা?
1: মাফ করবেন, আরো কতটা সময় লাগবে?
5: সুমিমাসেন,
0: এর অর্থ তো আমরা আগেই জেনেছি, দৃষ্টি আকর্ষণের জন্য এটি বলা হয়। এরপর
5: আত
0: মানে হল আরো, এযাবৎ পেরিয়ে আসা পথ বা সময় বাদে অনাগত রাস্তা বা সময়।
5: কাকারিমাস
0: মানে হল লাগবে। মূল ক্রিয়া
5: কাকারু
0: কথাটির অর্থ সময় বা খরচ লাগা এবং তারই মাস রূপ এখানে ব্যবহার করা হয়েছে।
1: প্রায় 20 মিনিটের মতো।
5: নিজুপ
0: অর্থ 20 মিনিট, আর
5: ক্রাই
0: মানে হচ্ছে প্রায় বা এর মতো।
1: বন্ধুরা শুনে শুনে বলুন।
5: どのくらい かかりますか? あと どのくらい かかりますか?
0: এবার ভিন্ন এক দৃশ্যে চলে যাই। মনে করুন আপনি কারো কাছে জানতে চেয়েছেন মিউজিয়ামে বাসে যেতে কতক্ষণ লাগবে, আর আপনাকে বলা হলো সেখানে হেঁটেই যাওয়া যায়। এবার জিজ্ঞেস করুন কতক্ষণ হাঁটতে হবে। হাঁটা ক্রিয়াটির জাপানি
5: আরুকু
0: এবং এর মাস রূপ হল
5: আরুকিমাস।
0: তাহলে বলে ফেলুন
7: どのくらい আরুকিমাসকা? どのくらい歩きますか?
0: এবারে আরো শিখি পর্ব। সময় বোঝানোর বিভিন্ন উপায় আজ আমরা শিখব।
1: আজকের স্কিটে অপেক্ষার সময় ছিল জুগো ফুন কুড়াই বা প্রায় 15 মিনিটের মতো, তাই না?
0: হ্যাঁ, আর জাপানিতে মিনিট হচ্ছে যে কোনো সংখ্যার পরে এটি জুড়ে দিন। যেমন 5 মিনিট হচ্ছে
5: গোফুন
0: আর 10 মিনিট হলো
5: জুপুন।
0: খেয়াল করেছেন নিশ্চয়ই, দশের সঙ্গে যুক্ত হওয়ার সময় দশ আর মিনিট দুটোরই উচ্চারণ বদলে গেছে। দশ হলো
5: জু
0: আর মিনিট আলাদা থাকলে হতো
5: হুম।
1: প্রতিটি কথা শুনে শুনে বলুন। 5 মিনিট
5: গোফুন,
1: 10 মিনিট
5: জুপুন,
1: 15 মিনিট
5: জুগোফুন,
1: 20 মিনিট
5: নিজুপুন।
0: এবার ঘন্টা। যে কোনো সংখ্যার পরে জুড়ে দিন
5: জিকাং,
0: তাহলেই বোঝাবে তত ঘন্টা। যেমন 1 ঘন্টা
5: ইচি জিকাং
0: অথবা 2 ঘন্টা
5: নিজিকাং।
0: তবে খেয়াল রাখবেন এক্ষেত্রে কয়েকটি সংখ্যার উচ্চারণ কিছুটা বদলে যাবে। এগুলো হচ্ছে 4 ঘন্টা
5: ইউজিকাং,
0: 7 ঘন্টা
5: শিজিকাং
0: এবং 9 ঘন্টা
5: খুজিকাং।
0: বুঝতে পেরেছেন তো? তাহলে এবার বলুন তো 1 ঘন্টা 30 মিনিট
1: ইচি জিকান সান জুপুন, তাই না দিদি?
0: হ্যাঁ ঠিকই বলেছেন, কিন্তু বাংলায় যেমন আমরা দেড় আড়াই বা সাড়ে কথাগুলো বলি, তেমনি জাপানিতেও
5: সান জুপুন
0: বা 30 মিনিট না বলে সংক্ষেপে বলতে পারেন
5: হাং,
0: অর্থাৎ অর্ধেক মানে হল সাড়ে। কাজেই 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা বোঝাতে জাপানিতে সহজেই বলা যায়
5: ইচি জিকান হাং।
0: এ পর্যায়ে আরো একবার শুনি আজকের স্কিট।
2: どのくらい待ちますか?
8: 15分くらいです。
2: わかりました。
4: すごい!本物の手裏剣だ!
3: あの的に投げてください。
4: えい!
2: ああ、落ちちゃった。マイクと一緒にポップカルチャー。
1: এবারে মাইকের সঙ্গে পপ কালচার। এতে আজ আমরা তুলে ধরব জাপানে বিভিন্ন রকম অভিজ্ঞতা লাভের সুযোগ দেওয়া পর্যটন শিল্পের ধারা সম্পর্কে।
0: জাপানে পর্যটক বা দর্শনার্থীদের জন্য এমন বন্দোবস্ত রয়েছে যাতে করে তারা সব রকম কর্মকাণ্ডে অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা পেতে পারেন।
1: ঠিক যেমনটা আজকের স্কিটেই আমরা লক্ষ্য করেছি যে মাইক আর কাইতো শুরিকেন নিনজা স্টার ছুড়ে মারার অভিজ্ঞতা লাভ করেছে।
0: নিনজা বা সামুরাইদের জীবনযাপনের অভিজ্ঞতাও আপনারা জাপানে পেতে পারেন, অথবা হয়তো কিমোনো পরার অভিজ্ঞতা আপনি পেতে চাইবেন, চা উৎসবে অংশগ্রহণ, ফুল সাজানো বা ইকেবানা, অথবা জাপানি মিষ্টান্ন তৈরি করার অভিজ্ঞতা আপনি লাভ করতে পারেন। আবার কোথাও কোথাও এমন ব্যবস্থাও আছে যে আপনি ভূমিকম্প, প্রবল বর্ষণ, অগ্নিকাণ্ড এবং সুনামির অভিজ্ঞতাও লাভ করতে পারেন এবং দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন।
1: বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, আবার কাজের জিনিসও বটে।
0: বন্ধুরা কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা জানাবেন। কিন্তু
1: আগামী অনুষ্ঠানে সঙ্গে থাকবেন আশা করি।
9: টোকিও からお送りします。
10: This is NHK World Radio Japan
9: Tokyo